নমস্কার, এই আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটারে, কিলোহার্টজ 1233-এ কচ অনুষ্ঠান নিনি হুরাং প্রচার দন্ত নাথেন টুনি মড রং না আনি কান চিকনি নমস্কার আর হাপাক ভরা পেলে মান্নি হাউট অকত্তার মরাপিনি 6:30 আরো 40 সেকেন্ড তিনি বুধবার সেপ্টেম্বর মাসিনি 30 তারিখ আর আশ্বিন মাসনি 12 দিন নিং নিনি হুরাং অনুষ্ঠান আরম্ভ রেখতো ইয় পেলেন কর সারি দিয়া কর সারিয়া ডং যোগ গানে কিনি জন্যে কোনো জিনিসন পাচাই কাতান জিওনাং তিনিন রেক না মান্না ই কর সারিও বাক্ট্রামং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনা শ্রোতারং অনুষ্ঠানে ফই আগৈ লিতং তিনি প্রথমে নাথেমনা হাউটু নেপালেন কোসানি হুরাঙি গেসেক চাই চাই সারিয়া দং যুগ ও সালগুম আওয়ানাং আর নাথেমনা লন শতারং দং যুগ বিমল পরশ তোমাল বিনিতা আর জ্যোতিকা কোচ

অনুষ্ঠানে আপু নাথেম না মান্না দেবিকা রানী কৌচুরি হুয়াংয়ে গেছিক চাই চাই সেরিয়ে দং যু পার বুজুম আজালাই কাউই বাসে আর নাথেন আম সতরম দং যু নিবেদিতা ববিতা ত্রিনয় মনোজ আরো শরণ কৌচ।

চায় অনুষ্ঠানে নাথেম না ফুই সারদা দেবী কৌজুনি হুরাঙে গেছে চায় চাই সারিয়া সূত্র আর সুরহাত্রা অম্বিকা কোসা চাই সারিয়া দং যোগ মুলুক জিপাং টংনা আর নাথেন শ্রোতারং দং যোগ ধর্মেন অখিল বিপ্লব ত্রিনয় প্রিয়ঙ্কা কাঞ্চন আর হেমলতা কোচ।

চায় হুকাঙে আপারং না থেমনা মান্না আপারনা কোচুনি হুরাঙে গেসিক চায় চায় সারিয়া দং যোগ পামটি কাইনি ফারোকে আর না থেমনা লং শ্রতারং দং যোগ হেমা প্রজনী মহেশ বিজয় হিতেশ আরো রাবুল্ল কোচ।

আবারও অনুষ্ঠান না থেমনা মানতো আকাশবাণী তোরা কেন্দ্র থাকি অনুষ্ঠান নি শেষে না থেমনা হাওতো এভাবেই গর্জনে হুয়াঙ্গি গেছে চাই চাই সারিয়ে দংযোগ ই আমাই জগরেসি আর নাথনা আমি সতরং দংযোগ প্রভা লতিকা বার্সি প্রণব আর সেফালি কোচ।

রং অনুষ্ঠানে অকদ হরে ফুই যোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপন রং নিকল হবে মুই এন টান যোগ স্বপ্ন নমস্কার ইয়াং ইন্ডিয়ান রেডিও চূড়া।

নাকনিয়ান সেন বল জোপানিয়ান গামছাত্তা না এইচআইভি এসটিআই সাবিসিওনি নাল জোপানি পরীক্ষা খাআনি বা ওয়ারাঙ্ক সানানি গেমন মাসি রানা স্কুলে নাকনা ডাকচাকানি খো না গবা ফাংনান দা ইয়ারাঙ্গি গেমন খাকেতব খবরাঙ্ক না আখোল খাএ মাসি রানা গতামান গে ওবু সাউগ আপনাস খাং নাকনি গেমন নাম্বার তে মাসি রাবো নাকনি সেফাং বাতলবা ইন্টিগ্রেটেড কাউন্সেলিং এন্ড টেস্টিং সেন্টারও এইচআইভি কো পরীক্ষা খাই নিবো ইয়ানি গেমন থালবা তে মাসি না স্কুলে সা জিরো স্কুস নি নাম্বার ওনা খোল খাবো বা breakfreeindia.org ওয়েবসাইট ওনা নাপাঙ্গি নিয়ে মাসিয়ে রাবো।

0: সানাবা সবাদে চুলি জানি আসিল বার না কথা মজা নিবা দাও দি গোপমিন নিতে ইয়াকো টাকচাকিং আমো নি নামাহা নি স্যার আমি খুব থানাস কি আছেন ইয়ানি এমন রামা বা ইয়ানা ইয়াকুর নারতা বাড়িতা এমন রা উঙ্গিন
1: দাও ছে স্বচ্ছ ভারত গ্রামীণী জীবন গাইডলাইন ফাংশন কে বিফে ফ্যামিলি রঙনা দেখুন হাজারগানি চিসা আর চিগনি সেন্সাস ফাংশন কে দরদ পিছা ডিস্ট্রিক্ট কোনি যেখন আছে স্টেট লেভেল নি আছে না সেরি হো নাতে আছে কো দৃষ্টিকোণে এটা হাজার চিনি কো নোকতাং ফ্রাক না নাতে আমি মামু নো ওনা তানিয়ান মিশন ডাইরেক্ট চুগমু কোন যা বাক্কানি রাখিও না ফাইস ইনস্টলমেন্ট আস খাক বাই ইনস্টলমেন্ট ওয়াহা হাজার লোক গ্রিন পা মিশনে খাম কো নিগ্রে কি মাছ তানা কেন কেন হাজার লোক কো ছাও নাতে
0: মঙ্গবা না রং চকি হাজার চিগনি চি ও মঙ্গরা মাছ দি রত্ন রত্ন মত না
1: বিয়াপনি ক্রি আর তারানি ক্রি ইয়া কমান্ড কে আগা চকনাসকা সমতান ইয়ে থাকারে গভর্নমেন্ট ইনসেন্টিভ ওমাঙা ডাকচাকানি কিতা সান ওয়া মাইনা গভর্নমেন্টে ওমাঙ্কো ডাকচাকনা সান আলামনা ওনাসান বেনিফিশিয়ারি না ওনিয়া উনিমা মতাম মানিরাঙ্গে আন্থা থাঙ্গি মানাগতা আন্থা থাঙ্গি থাকা পাইসা কোজা খালি নাম্বার তে কে আর জে রাঙ্গাম ছলি সাঙ্গা ছাং ওমাঙ্গে আন্থা থাঙ্গো জে কো দুয়া ওয়াচিং মামাং সেফ টয়লেট মামাং কোদের কে জাকানা আবরি রঙ্গো পরাঙ্গে ওয়াসিরাঙ্কো ওনে বা ওয়াসিরাঙ্কো নামি মেগা থাকি হাফল ওনে লাকে মিশো মামাং সেফ লেট্রিন মামাং কোদের কে জাকানা তো যতন খাই
0: নামবি হা ইয়া নাম কপা খামুয়া মাইনা ইয়া আঞ্চন রংথা লানথালানি ইয়ারা ব্লংয়েন আঞ্চনা বেন বিমাংনা গামছাত কপা ওয়া আঞ্চনি রংথা লানথালানি আন দালবাত কপা নুখাংনি দে ইয়ান মুসা গামবা ওয়া মিসে আমাদে ইয়া খুব সুন্দর কি আছে না গানি আছে ইয়া আজাল গনি চিসার চিগনি নি সার্বিও নিকো সিনসিং গায়া বা ওয়া নক্তাং রং নাও নিং আন কপা খো ইয়া হাজার গনি চিসা চিগনি বিসিও জেন সার্বিও দোয়া চম ওয়া নক্তাং রং মাসা ও নিং আ নিবা আন্ডিতা হাজার গনি চিসা চিগনি বিসি আন্ডিতা বিসি উঞ্জক বাং বিসি চিকিং বাতাং ফিলা হা তাও বাড়িতে বা নক সমুদি নক্তাং রং রে থাং দোয়া হা ওয়া গাল ছাঙা মান কপা নক্তাং রং নারা মাই খো দকিন বিসং নারা উন্নানি দংগেন না মা দংজাবা
1: মথেলা বেবি নামে ইয়া নামে পা কুশন নামে মানে রঙা কনা থোসো পা রক্তা নঙ্গ পা সিঙানি ওয়া লেকিন দাও ছে দাও সোচ ভারত গ্রামীণ ইগো মুসুং অপি পি এম এ ওয়াই প্রধানমন্ত্রী আওয়াজ যোজনা ছে দাও কভারেজ কাই সেনসাস সো পঞ্চক কে হাইতা গ্রামীণ অনগম নিয়ম পঞ্চক কে বিমু দনা দেখুন নিউ এমার্জিং হাউস সো নক্তাং গতরাং না নিয়াগানা দুমা উনি মানে নক্তাং গতরাং হাজার গনি চিসা চিগনি সান ওয়াই গিজা দাও গতাং ইং গপা জেরাং নক্তাং গতাং খতে আছাম সোনকো ওয়ামন নামা নতাং আছে গওমানি মুখসোনি গো ওয়ামন নামা উনফানা নামা গপা মুখসোনি ফাংশাকে সার্ভে খান জাং গতাকে যে কো নি এমার্জিং হাউস নক্তাং গতাল রাম আনে খানা গতাল গত পরাম আনে আগানি উনা চিনা নতাং আছে সার্ভে খোবা খানা আবা চি ইহা দাও দে
0: মথেলা স্যার ইয়া নাম গপা উইরানি আগানানি খো আগানি না নাম না আর মঙ্গব নাঙা কুইশিন নংথায়া জিন দাও ওয়াচাং মান গবা নকতাং রাং বিসং নাদে উনানি দংগেন মো
1: ওই দংগে
0: বা উরাং মান নারা বিসং ওয়া স্কিন কো মান নাগা তাবা ইয়া আই চিচেল কো মান নাগা তা মাই মাই খুদক না নামগেন
1: মুসুম মতে দে ওরাং কো দে চিনা ব্লক কো দং গপা অফিশিয়ালি দে মকন আসছে উনি মে সোন কো দং পাস খান পা নক মানি রাইচ তো মা মাই নামি সং কো খানা গাতা গনি পো মা জক কাট বিসং জক কাট হোলার মা নাকি বিসং কো সেসেস কানি গতাং তারা নে খানা রাও গাতা ওয়া মুসুম নিও চিনা ইনফরমেশন কো মা নানা মা আমি ছোট বড় ইয়াতারি কথা যেখাই নকমানা বিএসি সেক্রেটারি না ভিলেজ ওয়াটার স্যানিটেশন কমিটি নিধাম আছে তোমা ওয়ান মাস কাম বা নলেজ নাতা যে এখন গভর্নমেন্টে মুখসমানি তোমাচ্ছেন নি এমার্জিং হাউস অফ নকতাং নকতাং রং ইয়া মানে সিমানি সোমা তোমা মনে না সিমাং ইয়া মানে রাং না বা লেট্রিন কো যেখাই খাঙাল ছবি বা উঞ্জবা নকতাং নকতাং রং সোমা অপশন ফানা নামা বাং বাংলা ফালে নিকো সামফেং না সামপেয়ানি মুখসমানি কো নাতা উনা ছিল ইয়াতানি হাকা আন্দেকে ওবা ছিল ইয়াতানি কো মানে বিশং নিন্থা মানছা সার্ভে কো খাই ওয়া মানকো আপ্রুভ কানা গতা নিন্থা মানছা বিশংনি ডকুমেন্ট কো রাবা মুসং গতে দে ডকুমেন্ট কো নাগানি দে আধার কার্ড আর ওয়া মাংনি পাসপোর্ট যে কো নাগানে এসপি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওয়া মাংনি পাসপোর্ট কো জেন আধার লিংক ওয়াচ মুখো ছিঙা রাবা তা আন্দেকে অফিসিয়ালি যে ছিল নকমারাম বা বিসি সেক্রেটারি বা ভিলেজ ওয়াটার স্যানিটেশন কমিটি রা ইয়ারাম সুকাত গেন সমুলে সিঙারা ভিডিও নেখান সেলটো ভিডিও বাক্সা ওয়ামাংকো অ্যাপ্রুভ কাই সিঙা ডিস্ট্রিক্ট করে দেখা মানুষ ওরাকো সুকাতা
0: 남비아사 메텔라 야생이야 하나 단순 제 갈창한 만급한 녹당랑 제 안스캉 만나 같은 만나하 아로 만쿠 기자급한 녹당랑 뭐 녹당 같다고 그 바랑 뭐 와망디 다우 만나 가도안이 동아 아로 생이야 하나 단순 야 니엄나 코자 이렇게 라카하고 어디 단순 야 관심 만나 미겐 뭐
1: 만나겐 코데이메나 가오미니 니엄 방착해
0: 방착해 하이다 창산우 금목대 만잖아
1: 만잖아 동아
0: 아 다우 서 야 디스트릭 코디네이터스 나스킹아 Ya, asisil na agriba. May barang ko, swas parat ni kita kay unni nga ma?
2: Ya, ay chichil na agriba. Chungot ng individual household le chichil na agriba. Singa CAC rang kurki unni nga. CAC nung, yan pangbata mandirangan public toilet nulsa masibata. Uko singa mandi tumdak ram rango. Aro jiyon bazar rang, aro school rang dunga, aro highway rang dunga. Wanakabarang mo singa public na, singa rikyo na. Jiyon chi dungge ching ude, singa rikyo na. Aru maksana ya highway sian maija training center rang ba chingar kyo na aru maksana chingar religious places rang ba aru tourist spot rang ba chingar kyo na ko nikim bana ya ko rukna mungapan ke je shorang individual household ko rukna ta biapang rum jachim nda ka barang de chingar biap tam sanu nokpunga ba nokchuk ba noktok ta ka bana chingar biap tam sanu ya CAC toilet ko chungmatan community sanitary complex ko chingar biap tam sanu berke ona
0: Telasa, negimna ya CSCR community sanitary complex mo. Ya kwan chun biap rango bibin na chun songri songbatao negi bazaar lo kuna kapa rango bakma biap rango nukna kataman na. Hanya na siwang ba nukinggin ya ko. So nga CSC di rongwa songro rango uno de chunga nukna kataman na ba bang bata biap rango PN News ni rang siya dunga mo. Uno siya rang dunga Swasparat Mission Gramin ni terkin gapa mo constructed by nga barang pasi dunga. Tiga PN News kora department de takama ma Niki bisung kumintin ka barang antang tang dakinga. Aru ko may mimin dakan sa talat naman gano sa?
2: Ya ko de, tinga departmental niki de, rikisan na ya, rikiyon ani jamano, machocho ko de tinga, jen mintin ka ingatin, jen erokin ching, mamuna ching hanover ka ba ni jamano, bisung antang tang siya ko de, pain use ko de, daka. May na pain use dakja gen ching ko de, sawa rung talat gen, aru rung talat ka ba na, wano ni kon gen, aru may chi sabon la gen, aru may chi penal la gen, wanda ka barang na pain use ko de nang chung ta uning man sungun ko basak ko ba anting ya nak ba public ko nang ko nikingon go man ni ending un nasa ending mat na ni basak ko ba anting ending tangka ge chakal na ma ndike uja man ko ni ro ko pa na de tangka pa se na ma sabon na ma aro akan ko ta pena lang ko na uning man pain use ko de tak chung mat na ma
0: nambi ha ya pain use sa kanin man thala tani na sir ndike pain use dak ta gen chimo de ya ko maintain ka barang dong jaba mo actually de ko de wa cc ko maintain ka na sa pain use ko rakatinga maina government de structure ko rukesan ni nga toilet ko nabay ko maintain ka na kata de ko maintain thangkaon jani man ukode antang thangan yan deke collection rang chi maintain ka na kata ya ko daka nam biya ha ya ban chung na blongin kam chak pege pa amung sa gamu ha ni man nang ngapin deke ngata skin sa ya ala ba diya ba blok tam sa chi amu ha aru ram chi ra unu ka plastic waste management unit nga bako aru inauguration ba nga bako ha ka yara plastic waste management unit ara may na wani man thalak na kata man gen ma
2: Ya plastic waste management unit era ya kura block ke sao ke phak to ke to to petir ke nga ya kur ke nani sumani ra sumani no koni ba bazar ramoni plastic jabo ra ko salbai mani wa unito segregate kai aro uno segregate ka anja manu recycle ka chakna ba thari chakna ba ekba unit wa aro uno plastic ko recycle kai bana go jen chalo building ka mana ha jen chalo shredding ka mana ha uno kapanchina jedakke cement factory ni company ram aro soroktari ba company ram na chinga orang ko phalat na gata chorang ko nia aro maksana ta od pet agan ni ngita block ke sao dote unit ke phak dote dunga
0: nam be ha ya plastic waste management unit ko rabani na blongen nam ga panchin na blongen nam ga pa kam sa gam ngoya ba mena chung pi government plastic ram ko yanon recycle kana ta man gen mo el blue na mama ina chung ya ko da kan ya ang juk nam ga pa wa maina plastic kana chung ji ba si ji ram ram ban chung plastic kon ka ya plastic kon chung bona ta ka ta man ja sui gala na gre de mam chol dong ja bona na ka ta ba ta ya plastic ko sui gal gi ja chung ni mena ya unit china wa ta ta man ni man blue na nam ga pa unit mung sa wa ha mo na ma ha ya ama block coordinator ko sing nas ngin chim maina ya block Lebelan pani menaya bloko ba nasa pani menaya no knowledge tunggen. Acheya plastic waste management unit kura sawarang chalainga. Unsa ganap na kata mangen ma?
1: Dao tapate ancheni government ni naumsa pangchakke niyam rao pangchakke. 제비아포 증하 플라스틱 웨스트 매니지먼트 유닛 코 다리아천 운호 등담한차 코미티랑과 와 코미티랑 무스마티네 밀레이지 워터 앤 세네테이션 코미티와 나켄 뭐 유닛 코 차라리네 나오바테 블록 레벨로 등담한차 코미티 동타야 와 코미티와 하 무스마티네 미디어니 노래처 동에 미디어 안타한 치하면 아로 밀레이지 워터 앤 세네테이션 코미티니 세계